ভোগানি। যাবি কেহ হারা গমা পার তা নর স্বর্গ কহ কন আও তার যা নির্গুণ প্রাপ সায় সুবাই তাও সে সকত কহ হুকত ঠাই। যাবি আপ হে আপ আপনি যুগত তারা তাও কমন্ডিড